0: What's the word? This your boy Quarter Last Word, and I am the voice of today's generation on YCRadio.org. What's the word?
1: Hi, Mom. Is Claire's birthday party today? Me again, Mom. Where did I put my history book? Hi. Sorry, forgot one last thing. Sometimes it's hard to concentrate. At school, I start looking out the window, and then I forget what I was supposed to be thinking about. I know it seems like I don't care, but I do. It's just difficult for me. Love you, Mom. Bye.
2: Join parents and experts at Understood.org, a free online resource about learning and attention issues to help your child thrive. Brought to you by Understood.org and the Ad Council.
3: Hello, my name is Kamel Ellis, and I host a show with my co-host, Ms. Lisa Ray, Radio One World Fest Global at YC Radio Studios, located at York College, the City University of New York in Jamaica, Queens. Radio One World Fest Global airs every second and fourth Thursday at 6 p.m. Eastern Standard Time. You can listen to us on the TuneIn app or TuneIn.com and search YC Radio. You can call us even on our hotline at 718-262-5294 as we discuss topics that affect us locally and globally. Don't forget, Radio One World Fest Global airs every second and fourth Thursday at 6 p.m. Eastern Standard Time. Check us out on the TuneIn app or TuneIn.com where you search YC Radio. Call us on our hotline. 718-262-5294 as we discuss issues that affect us globally and locally. Have a good day. See you soon.
4: York College আপনার জন্য একটি বার্তা আছে। York College-এর পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য TOEFL পরীক্ষার ব্যবস্থাকারী। এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক। York পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গার আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05 এ অবস্থিত।
5: This is YoungStarYCRadio.org, the voice of today's generation.